কানিগারি আকাশ বাণী শিলংগ খুবর মানপুলিয়ে কাসানি জানা কিমাত কংসান যোগ খুবর খটকাতনা ট্রাইবেল অফেয়ার্স জঙ্গ সরকার ইন্ডিয়া সেকি জিঙে কোপ মানকি ইমলং সালং জঙ্কি জাতবিন রিউ রিউলুম রাখি কথনা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টস জঙ্গ সরকার ইন্ডিয়া ইয়াক নাশা মুক্ত ভারত সপ্তাহ লপনং প্রোগ্রাম জিং রাখি হা ইস্ট জয়ন্ত হিলস বাটরিভয় ডিস্ট্রিক্ট হা মেঘালয়া ডাকুইকেশ্বর রায় কে জি এইচ ই ডিসি বনপান ইয়কি প্রেসিডেন্সিয়াল অ্যামেন্ডমেন্ট হালোর কি কন্ডোন জঙ্কি আনটি পার বাট পিনবনা ক মেঘালয় স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন কথা এম এস ও ইয়ক তারিখ বনপিনলং ইয়কা ফিফথ সরা ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন আর হাজার আফুন রিউ কি খুবর কী বাবনিয়া কতনা ট্রাইবেল অফেয়ার্স জঙ্গ সরকার ইন্ডিয়া কলা প্লিয়ে বাট প্লাট পেট বা ইয়া আটলি কি চিঙে কোপ ইয়া কি নং সেঙ্কাম কি বেড়াং সদাং থামাই কতা কা স্টার্ট আপ চ্যালেঞ্জ না কবন্তা বান কিন্তি ইয়ে কাজিং পিনমি ইয়ে কি একে এগি থামাই কাজিং সেঙ্কাম বাট ইয়ে কারোই কামান কাবান ইয়াই নে হাপেডেং কি সুনং কি থাও জং কি জাইবিন রিউ রিউ লুম ইয়া কি তিগি সিন জাম বলা আয় কারতেং ট্রাইবেল কনক্লেভ ওপেন গ্র্যান্ড চ্যালেঞ্জ অ্যান্ড ট্রাইব প্রেনার্স India Quest, Lapin Long, Lingba ka Startup India Portal, but ka khot song ba ye ki nong shim ta ba ki nong ra ye ki jing shim lat, ha ki ye ki ye ki bita mai, ki ban la kan tiw, ye ka yok ka kot, ba ki im lang sa alang, ha pa deng ki jay bin riu riu loom. Ye ki application na ka banta baro art li ki jing e kom, on play na du ka khat santarik jong banay na itong uban wan. কাতনা ট্রাইবেল অফেয়ার্স কংবা কথং জঙ্গতিক প্রোগ্রাম কালংবান পেনশিলর কি নং সেঙ্কাম না কি জাইবেন রিউ রুলুম বানকরশান ইয়া কি নং সেমি কি ইকে ইগি বথমাই কি বেদাং মি বাট বান প্লিলাত ইকি বাকিন সান হাবার কিলিয়াং কাতনা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট জঙ্গ সরকার ইন্ডিয়া কালাপনং ইয়া কে জিংরাখি ইয়া কা নাশা মুক্ত ভারত সপ্তাহ বাট হা ইস্ট জয়ন্ত হিলস ডিস্ট্রিক্ট লপনলং নিনকসি হেলোর কা ফং পডেং নাশা মুক্ত ভারত অভিয়ান বিকশিত ভারত কে পেহচান ইয়াক বলা খটপনলং ডাকা অফিস ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হা কথা কিছু রাখি হা ইস্ট জয়ন্ত হিলস কলা ডন কা বাইক র্যালি কথা কাজিং র্যালি জঙ্গি থুক থুক না ডু না কা অফিস ডেপুটি কমিশনার লংবা কা লাট সুতঙা লাট রম্বাই বাট কৃষ্ণং জগথায় রম্বাই ইয়াকতে রালি লাকাওয়ে লামা পেনসদং দা ই এডিশনাল ডেপুটি কমিশনার এ নংব্রি হাদিয়েন বাকি নং সিমতা গিলা সিম ইয়াকা কুলার প্রসাদ ড্রাগস হাবা আজিন কিরান হাকতে গেছিং এলাং ইয়ে নংব্রি ল বানজোর হালোর গজিং ডন কাম জং গজিং ইত্রেলাং হা কবাই লে প্রসা ইয়ে ড্রাগস বাট ইয়া কজিং খাই বে আনি উ কি অফিসার জংকাতনান কিলা ক্রেন হালোর কি সিন জাম বলা পন্ত্রে কাম হা কজিং এলা পাইবা ড্রাগ ফ্রি ইন্ডিয়া ক্যাম্পেইন কিবা কন্ধুপ ইয়ে কি জিংলে এলা পাইবা আকলেন কি জিংয়ে কপ ফের ফের বাট কি লাট আই জাকা সা বান পেন বা হাপাত এ কি ব্রি কি বেলা ngop হা কি জিং করনি কা অফিস ও ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার রিভয় ঢাকা জিংয়ে ত্রিলাং বাট কা অফিস ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার কালাপন লং ইয়ে কি জিংয়ে র্যালি জং কি বাইসাইকেল কাবা সান কিলোমিটার বান পেন ফ্রিয়াং জিং টেপ প্রসা ইয়ে কি জিং ডি বা কি জিং খাই বে আনি ড্রাগস কা রালি ক্লাস ডং না সাইডেন বাট লাপন কোট পাট হানং পো কবলা খ্রিং ইয়ে বুন উদ কি সামলা কি বানওয়ানে সিমন্তা বাট লাকাওয়ে লামা পেন সদাং ইয়ে কে রালি দে ইকং রিদা শিশা লিন্ডেম ইবেলং কা সিনিয়র কোচ না কা ডিরেক্টরেট অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স হাদিম কা রালি লাপন লং ইয়ে কা জিঙে লং পেনশা পেট বা হানং পো শপিং কমপ্লেক্স হা কবালা ক্রেন বাট ইয়ে থু ইয়ে কি সিন জাম ত্রি কাম না কালিয়াং সরকার বা নিলে প্রসা ইয়ে কে জিং পেন কাম বা থার ইউ ড্রাগস হা কথা জিং এ লং লাওয়ানি ডন কাট লংরু উ ডেপুটি কমিশনার যোগ ডিস্ট্রিক্ট উ অভিষেক সাইনি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এন এফ সুন উ ডিএসপি ট্রাফিক উ জে রাবা লম্বট কিউই কিউই দে কি হে অফিসার সরকার কানিক খুবর কওয়ান চপি নাক আকাশবাণী শিলং নাক আকাশবাণী শিলং মতাঙ্গি নে বিতেং ইয়ে কি খুবর কি বিলাং সা কা জয়ন্ত হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল জি এইচ এ ডি সি নিন কসঙ্গি ডাকওয়ে কে সর কলা সিম ইয়ে কারাই বান পান ইয়ে কি প্রেসিডেন্সিয়াল অ্যামেন্ডমেন্ট হালোর কি কিন্দন কি বা খাম কংসান জং কা আন কে বাই দেই বেট কি জিং টি পার লানি মাইনিং হা কে জিং এলাং কা বকরপাং জং কা দরবার জি এইচ এ ডি সি কবা খটপন লং দ চেয়ারম্যান কা কাউন্সিল
Ketika raja ke darbar JJDC dan ke sengi, kebelawan rak ada chief executive member ubat Tom Borsiwan, kadawai ia kijimpen kelah haki kendon jangka an Mines and Minerals Development and Regulation Act kat kendai sebab san penyau, ia kikendon ka Mineral Concession Rules kat kendai sebab an rupo, bat iki kendon jangka an Coal Mines Special Provisions Act arhajar kat san. Kidukat baru jangka JJDC kita kentut nak liang senyar, baru nak liang persyak. Kila ahi kecing kersyan, ni kata kecing terwa, ha kecing yetai. Bat hadien kecing yang perkat sani bah, lapen sange si pangpore ke darbar, kenang ban lapen rungi kecing pen kelak, kibela ahi jengbun. Hadien kata lawan

কিনুতক আকাশবাণী শিলং খবর খেঞ্জেনটিয়া উপরে ডাবলেন আর ফবা কি খমাতক এমকামিং খবর ওয়াইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মোদি ওয়া মিনিস্টার গিকাম পয়ং অমিত শাহ কমরম গি ইগো ইয়ং ওয়েদা এক্সেন ছাড় পেবা হেপর পনবনা ইয়াক এমার্জেন্সি হাউস নাম খাট খন্দে স্পাঞ্জাম হাউসান ও মিনিস্টার ওপে ইগি কাম চারি ডক্টর এস জয়শঙ্কর কুন্তু ওই ক্রেলং হাফরদি গিয়ং প্রথায় হানফরদি গিজিং এক বোন ইয়ে রেকলাম হোগে এলং জে জু ফরম গভর্নমেন্ট হাফ সাউথ কোরিয়া ও সি এম ছুয়ং জি এইচ এ ডি সি পি কে সংমা নখলার উন্নে গি হেডেন ইস্তম কাতুকানি পোয়ার কা ইলেকশন কমিশন দাপনি ইকোনমিক ইলেকটোরাল রোল কৌ খাদ্য ইয়ং জেলা হছুয়া উনাই ফাও ওয়াইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন প্রাইম মিনিস্টার মোদি ওয়া মিনিস্টার কি কাম পয়ং অমিত শাহ কনোরম কি ইয়েদায় সিনছার পে বা ইংরি হে পোর পনবনা ইয়াক এমার্জেন্সি হাক আর ভাও সান্দ্রেক ইয়ং নাইন রু ইয়ং সাম খাট খন্দে স্পা ইয়া ভাও সান দ অং ওয়া খুবর সিলিন্ডার ইয়ং এমার্জেন্সি মান গোডোম হাক হিস্ট্রি ইয়ংরি ইন্ডিয়া হে উদ লন্ডার ইয়া ইমান লাইট লোট ইয়ংগরি কি নো এলাম ইরো কি ইয়ে গু ছংসনং কি উইং পরছা ই সিনছার উদৈলে আবর ইউ পরছা ইয়ে গ আইন সিনছার দে ইতি ইয়ে পরছা ওয়ান রা আবেং ইয়ে লাইট লোট ইয়ে হক ওয়াই মান স্লাং সার ইবেদা ইয়া গ্রিতি সিনছার ইয়ং পতেন ক ব্লক রিসোর্স ম্যানেজমেন্ট কমিটি ওয়া ক ইয়ং কলো ফার্মার প্রডিউসার গ্রুপ প্রিয়াং কি কুণহুন না এম ই পি আর এফ মিশন টিম হা গছনং ইয়ং কলো ইস্ট চ্যান্ড হিলস কৌ হাব হপো ইয়ং অল্টারনেটিভ লাইভলিহুড প্রোগ্রাম হাগনি প্রোগ্রাম দ এম ক প্রোগ্রাম কালচার ইসাম ইয় উচ্ছমেদ লগদং ইসাম ইয়াক সার্টিফিকেট ওয়া ইলিপে ইয় ইগি থাও পন ক্র কাম ইয়াক প্রজেক্ট কি উকলাম হাগনি প্রোগ্রাম দ ক্লাম গি হেত ওয়া ইয় ইকট লংবা উচ্ছমেদ লগদং ওই রব ইউনু ছরমেট উনাবা ভাতাচার্যি উব্রু ছম্পাং হরিমন্তা কিন্তু ইগো রব ও ছিমখিয়া ইয়েনি ইকাম রব ইউ ছরমেট লগদং অং ইয় ইকট এম এ উন্ত দুকাত নৌ ময়ং আই এফ এস এইচ লত বানজোর গা হেত ওয়াই ইমন্তয় দেবী ক্রেলং কম কুন্হুন হে ইলং ইপলাই ইয়াও পলাই হাত ইয়াও ছরমেট সেক্রেটারি ইয়ং বি আর এম সি ও আন্তনি এম লুন্দ কিন্তু ই গরাব ও মান কি ক্রেলং সিরপ সিরপ হেপলাই ইয়া প্লাই হাত ইয়া উনু ছরমেট কিন্তু মিনিস্টার কি কাম বাড়ি ডক্টর এস জয়শঙ্কর ও ই ক্রেলং হাফরদি গিরি ইয়ং প্রথায় হানফরদি ছিবন গিজিং এ না কি সেন লেন